0: আমি কই ওঢন আওয়ারে, আমি কই ওঢন আওয়ারে, চারো ধাম হে মাত পিতারা, চারো ধাম হে মাত পিতারা, চরণো মে হে ভায়ারে, চরণো মে হে ভায়ারে। ধন্যবাদ।
1: बहुत बहुत धन्यवाद नाम का साथ। चलिए अगला प्रस्तुति सुनेंगे, लेकिन अल्प विराम के बाद सुनते रहिए कार्यक्रम मेरा गांव मेरा अंचल।